কুমারপন রেন অঙ্গেল সিং রংকপসা সুযোগমু বংশপুনল আরে দীপকা সুরংসা মতনচি তুমকুং তুংলা তুপি আরে আবিদো লুংছং শো লোকাল তচতারিকা ল দোলাচম সিটনি মুদুক মুদুক বংশপুনল দীপ উথাসংতে গন রিম টকচি ইন আরিয়ম সোনাপ আলং ফিয়াতেটকা নুসিচান তুপি তারজিংগুন সিটনি মো

তো মিহাং তুত নরেন্দ্র মোদি নিউজিল্যান্ড লাজে ও সহাং তাকমলা ও কন তাকমলা রে সুইয়াম নিউজিল্যান্ড লাজে বা মা তু মিহাং তুতু ক্রিস্টোফার লিউনাক্স তুমু কন তুমু ইউ নেছি লাজে মা তু মিহাং লুমু নু সহাং ইউক পা লুমু ল্যাংসং তং সেপ থক সুবা লকিন থুমসা বা চোক মারে লাগি এক বা তংমি পোখে কন তংমি ইসি কেদা বা নাজিটি তংবে হ্যাঞ্চিং নেছি সুম্বং তংবে খারাকলে হ্যাঞ্চিং সুম্বং নাসি তোসিং ইয়াং লে নেছি লাজে লুমো ল্যাংসং ন থুমসা বা লক্ক ইয়াং বা কেবং বা পোখ্যাং ওয়া মা তুমিহাং মোদি রা পাতের পা ছে কত নেছি লাজে বা তংমি রে লাজে সা বা হারে লাবু মেঘোসু লরিক পাতোয়াং ওয়া কাপসোয়ানো তেনছা কুবেলক লে থুপিং ইংবন চগু আইন কলকাতা লাম্বা কাপসোয়া নেনছা কুবে লক সুখিম ইউফোরে থুপিং ইংবন চৌগুয়াং ওয়া থুপিং ইংবন কলকাতা ও কেবং বা সুমিয়েন বা মিমা নো তানি খারাকপা লামদিক নো কাপসোয়া টংনা মো সুখিম লাম ওয়ে ওয়ে ট্রাবল লুপ হা রে লক মেরো আং ওয়া কম সুখিম লাম লিগি পাং সুমসি কাপসোয়া চুম্বু হা মেওয়া গর খেন লুম মনো তা সু তো সারা আস্থা পিটিডি এ নু ওয়ে ওয়ে চুম্বু হা রে লক মেরো আং মিয়াক কন টং নাম কাপসোয়া ইন আকেরিক তগি ফোমা ইয়াম আকে বা আকে বা তেঙ্গপ ইয়াম বক চোক মেলে থোব চোক মা সুকতেত খেন পান হা তোন ছুং নো হু মুনেত পোং লপ কম সুখিম লামাং ইয় রিক লে লকলা মিজু গুগর কন লকলা ও সুখিম ইউ ফোরে কুবা চোক ওয়া সুখিম নু নাম ধা বেঙ্গাল বা ইউ ফো তা বে ওয়া ট্রান্সপোর্ট লকলু ম তং মে থেজি পোখে আমি ইমা কলকাতা ও সুখিম ইউকফো নো নামদা বঙ্গাল বা ইউকফো বা তা বেগুয়া সহাং ইউকপা লোম তুমুই পোখে বেঙ্গাল ইউকফো রে সহাং ইউকপা রবীন্দর সিং নো মনীষ প্রধান হে ক্যাং সুখিম ইউকফো লাম রোশন প্রধান সহাং ইউকপা তায়ং কোয়ে কনেছি ইউকফো লুম তা বেগুয়া ট্রান্সপোর্ট লক কো টেন্ডিং টং মেরে থেজি পোখে কেবেক পা ইয়েমো সুখিম নো নামদা বঙ্গাল বা ট্যাক্সি লাদা লোক না নেছি খামগুলুমো হ্যাঞ্চিং সুম সিরক টেন্ডিং পোখের ওয়েগর আলো কন টেন্ডিং টংমি ইসিক আলো আংনা হ্যাঞ্চিং তুকসি রে টেন্ডিং সক পোখ্যাং ওয়া সুমিহাং তুতু প্রেম সিং তামাং লে বঙ্গাল বা সুমিহাং লুংমেন্ডিং নোগেন তোন্দু গর ট্যাক্সি লা থাকে রং বা তেনচা হা ও লাভো পোং বা পানি খুয়াং ওয়া সোরেং থুম থকসা হিং নতং সেপ লক লে থুপিং চৌগু আইন সোরেং থুম বা থকসা হিং নু তংসে ব্লক নু দারামদেন পাঙ্গপ বা বিএসি দারামদেন সং ইউক পারে সা সং মা ল্যাংসং হিম নু থকসা কুজা ল্যাংসং হিম দে তাকন বা মেজুগু কন তাকন বা ও সাং ইউক পা হা রে সা আকে বা পারিকলেম সংগুর মিয়াক সে সে বা ওয়া বিহপি নু বা ফেম বা আকে বা ওয়া খেন পান হা ও মেমে তুর থকসা পেসা রে কুজা আকে বা মেসংগু মেগত্তু খান পান হা ইং সুমা মেরু কন তাকোনা সোমবারে পাংজুম নু ফিরিরি তেনহা ও মেজোগু গর ল্যাংসং বা ইয়রিক পানহা ইংসুম বা মেবির শির চাংজাং বা মেজোগু শিবা ইংসুম বা পোখ্যাং ওয়া কান্দকলাম তেঙ্গো পিভে ইংগং অগেপসুম মাছে চুরে আলকন থিমবে তগি ফোসুমনা থিমবে হেমো সামে পা সোদংগেন বিবি মুরিং লাহাঙিলে কুইকলা ও ভক্তাং ইন আতিনিবে কেরবা সামেগেন সমলক মুবা তন্দুম্বে খেপসুমলো

0: মেলা যোগলে এখন মন্দুম নচোকিম সাকিম হাজে গনা লি খি পোনাশি লি খি ইচি ওগে বপি মন্দুমলে পাত্র দেরু কে কিলে সাকিম মিললে চোকিম হা চৌগ্রা দেরু সাকিম হা মেবংলা মেবে বা কুসিং মেবোকে হেকে মন্দুমলে এ কে আহু আদে
1: হেকে কালো কন্যাচি মন্দুম নু চোখিমলে কাই লাতিক নেকসানু সেন্দি হেকে বা ওয়াগ্রা বা কুসিং নিতুম গর আর এখন আনিম আর শিক্ষাম্বারে আর চুকমুক মন্দুম নাখেন পরীক্ষা ওয়াই শিক্ষাম্বক
0: আঙ্গা নিশুংলে মন্দুম সুম সে পরীক্ষলেন নিশুং আল্লা হেন সিগাং মন্দুমলে পরীক্ষা গা আবাং আবাং লকপেন মেবং মন্দুম মন্দুমলে কুবি অমেক মানি ফগ্র মন্দুম সুমসি পরীক্ষলেন বং থেয়াং বে ফগ্র লচিক নামা চাইলে মন্দুম বং লচিক চাই কুজোক সিং কুবা সিংলে মন্দুম বং লচিক চাই আপলুং তাংসেবলে মন্দুম বং কন সুমসি পরীক্ষা মন্দুম হাজাই আল কুসিং অকেরিং নিমাবোকে নামা চাইলে মন্দুম পাপমালে যাই আংরেজি ক্রিয়েশন মেমেতু কন ইকেবাপমি বোখে থকসা বেসা লানাম ইকসা খামবে কে জংসুরি পাঙ্গেন ওহি নতুঙ্গু বরক হ্যাঁ খেনুলে থুদুক পাতাগে রানি গাফুমা হেনু সুরি কয়ো মাং হা কনহারে নাওয়া চাই কলে কম ভারিক মেবো খেরু বং মন্দুমলে পো থাকতু থাকতু হ্যাঁ খললে গুফি গুফি মেনা খেনা যে মন্দুক খা মিয়া মন্দুক মতলব মন্তর আর এখন নামা চাইলে মন্দুম পৌঁ থাঙিলে মন্দুক খা মিয়া খেনা জাস্তে নাম মেজো গেলে নাম গেজোক পেলে তাগেরা নিঙা ফু মেলে নাম গেজোক পেন মুরা মেথং এলেং নাম সাপতুসি চই চগু কর নাম মেবং নেন খন্থি ওয়েবে খনা মন্দুক ইয়াক খনি যে মিসাম পোক মন্দুম মিসাম পোক মন্দুম ইনি আমি ছুবালে যোগলে যে নামিন মেবু খেন এগাং নিঙা ফু মেন পেলি ভাক্তং নামিলে এ নিঙা ফু মেলে নাম গেজোক পেন নাম গেজোক নাম বুন দিন পেন কেন মন্দুম ইনজই কন নিঙা গেমি ছুবাং হু রুম ইয়ামুক চৌগুলে যে খন মিসাম ফৌং মন্দুমিন খন নাম চাই তিতম মন্দুম খন মন্দুকিন মেতুলে খন ইয়েতনাম হা ইয়ামু মেবং আং মেথাং মেবে খাকে গ্রিকে নামা চাই লেবা মন্দুম সিগাং হেকে বা মন্দুক খা মিয়া আর খন ইন গ আপলুং তাংসেপ চেমে দুক খন যে ক্রিয়েশন লেবা বান দিয়ে আপলুং তাংসেপ বা মন্দুম হা যেথে বে বগর সামমাং জাং হা খেপ মাসি কেদুক পেলে গথক কেট না নু খেপ মাসি হেকিয়াং ফুমা জাং মা হেকে বা মুরুম ইনা জক মাঙ্গে না মেপ মেপ মাসি হেকে বা আপলুং তাংসেপ লেবা বান হা দিয়ে কন কুজোক সিং গুবা সিং বগর ইয়ামো কন মন্দুম হা যাই মেহু রুশিয়াং না ওয়ে চোক মেবাং কুশিয়াং মুক্তু হিপ সেয়াং মুক্তু গম্ভারি কুবোক মাপাতে হ্যাঁ সেটলু হিপ সাং সেটলু রে কুবুক মকেরিক পাতে কন কুজুক সিং কুবা চিং মন্দুম হা যে লাচি হিস্ট্রি হেকে বা সাব মন্দুম হেকে বা কন হা রে ইয়াম বকচু কন সুমসি পরিক লেন নি দেন কর কন সুমসি সি গাঙে আবাঙে আবাঙে গুখে সা গ আখেন মে আকি মে আকি
1: খানসি গাঙে আর থাসা সেম বা হেকে
0: আল্লাহ আকি বে বগর আপলুং দাংসে পেটনা গ শিখ চমেন বোখে মাঙ্গেনা বোখে ফুমা জং মা বোখে ইনা চকমা বোখে হেকিয়াং ইয়াপ মা বোখে সামলিং মা বোখে হেকিয়াং সুগুত লে সাম বুথকে মন খেপ মাবি ইমা হেকি ভা হকে বা ওয়ে ওয়ে ওয়ে পরিক লেন মে বোং গরা ক্রিয়েশন ল্যাং খেমবাই আল নাওয়া যাই ল্যাং খেমবাই আবাং আবাং এ দেন মা কুজোক সিং ল্যাং আবাং আবাং এ দেন মা কর মেন কুমুক খেললে কুমা আর অনেক মগর মন্দুম সুমসি
1: পরীক্ষা আনি মেনসামি হিংমন আর তা মানু কাক তগি আর চোক মগে বং বা চোক থিমিন লাথে সাপোক চমেন মেমে তুখান ওক পি মেম
0: আনি কনিন দেন মন্দুম লেগুবে সেরেলে আবার তুমে কনিন যে নামা চলে বা সিগাং আপলুং দাংসেপ মন্দুম কুবে সেন সেখাই কন সাপোক চমেন মেরারে দগি তর সাপোক চমেন পা মালে যাই আজ খেমা কুজা গেফে বা